শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 20 জুন শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি শ্রাবণী মুখার্জি। ওয়াশিংটন ও তেহরানের নেতারা সংঘাতের অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন, যার ফলে চুক্তিটি কার্যকর হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ তারা স্থগিত করেছে। স্মারকলিপিতে বলা হয়েছে, মার্কিন বাহিনী 30 দিনের মধ্যে অবরোধ পুরোপুরি তুলে নেবে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার বলেছেন, চুক্তি স্বাক্ষরের পর থেকে 1,25,00,000 ব্যারেল তেল সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, ইরানিরা টানা দ্বিতীয় রাতের মতো হরমুজ প্রণালীতে চলাচল করা কোনো জাহাজ লক্ষ্য করে গুলি চালায়নি। এখনও পর্যন্ত তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে এবং অবরোধের বিষয়ে সেন্টকম আমাদের নৌ অবরোধ ভেদ করে বেশ কয়েকটি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, অতএব আমরাও চুক্তির প্রথম অংশের প্রতিশ্রুতি রক্ষা করছি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সর্বোচ্চ নেতা মোজতাপা খামিনির একটি বিবৃতি প্রকাশ করেছে। তিনি বলেন, চুক্তিটি সম্পর্কে প্রাথমিকভাবে তার ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল, তবে ইরানি জনগণের অধিকার নিশ্চিত হওয়ার পর তিনি এতে অনুমোদন দিয়েছেন। তবে সমঝোতা স্মারকের কিছু শর্ত ইতোমধ্যেই হুমকির মুখে পড়ে থাকতে পারে। এতে লেবানন সহ সকল রণাঙ্গনে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। কিন্তু লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার সেখানে ইসরায়েলি ড্রোন হামলায় 3 জন নিহত হন। মার্কিন সুদের হার বাড়তে পারে এমন জল্পনার ভিত্তিতে ডলারের বিপরীতে জাপানি ইয়েন প্রায় 2 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। 17 জুন শেষ হওয়ার মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বৈঠকের পর

ডলারের বিনিময় হার ছিল প্রায় 161 ইয়েন। বৈঠক চলাকালীন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রেখেছে, তবে কিছু নীতি নির্ধারক ধারণা দিয়েছেন যে এবছরের মধ্যেই সুদের হার বাড়তে পারে। এটি এই ধারণাকে সমর্থন করেছে যে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুদের হারের ব্যবধান শিগগিরই কমার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার নিউ ইয়র্কে ব্যবসায়ীরা ইয়েন বিক্রি করে ডলার কিনেছেন। 2024 সালের জুলাই মাসে ইয়েনের দর শেষবার এত নিচে নেমেছিল। এনএইচকে জানতে পেরেছে যে জাপান সরকার 2040 অর্থবর্ষের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কৌশলগত খাতে প্রায় 370 ট্রিলিয়ন ইয়েন বা 2 ট্রিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে। সরকারের প্রবৃদ্ধি কৌশল পরিষদ এমন পরিকল্পনাগুলো একত্রিত করছে যাতে সরকারি ও বেসরকারি উভয় খাতের অর্থায়ন অন্তর্ভুক্ত থাকবে। জাপানের ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তার জন্য 17টি খাতকে মূল হিসেবে চিহ্নিত করেছে পরিষদ। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর, জাহাজ নির্মাণ এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ। পরবর্তী প্রজন্মের কোয়ান্টাম কম্পিউটিংও এই অর্থায়ন পরিকল্পনার একটি অংশ। বিনিয়োগ কৌশলটিকে আরও বিশদভাবে রূপরেখা দেওয়ার লক্ষ্যে পরিষদ দ্রুত হলে আগামী সপ্তাহেই বৈঠকে মিলিত হবে বলে আশা করা হচ্ছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ফ্রান্সে অনুষ্ঠিত সাতটি শিল্পোন্নত দেশের জোট G7-এর সম্মেলনের ফাঁকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যে জাহাজের নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন মোদী। চলতি মাসের শুরুতে ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিনজন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। মোদী বলেন, বিশ্বজুড়ে সামুদ্রিক বাণিজ্য পথে বেশ কয়েক হাজার ভারতীয় নাবিক কর্মরত আছেন এবং তাদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, নিহত নাবিকদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি তার কোনো সমবেদনা আছে কিনা। এর জবাবে এটি একটি কঠিন পেশা এমন উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই ধরনের ঘটনা বিভিন্ন সময়ে ঘটে আসছে, কিন্তু আমরা একসঙ্গে কাজ করি। বাণিজ্যিক বিষয়গুলোর কারণেও ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক জটিল হয়ে উঠেছে। গত বছর ট্রাম্প প্রশাসন ভারতের ওপর চড়া শুল্ক আরোপ করেছিল, যার একটি কারণ ছিল রাশিয়া থেকে তেল কেনা। পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়া জাপানিদের সংগঠন নিহন হিদানকিও তাদের কার্যক্রম চালিয়ে যাবে নাকি গ্রুপটিকে বিলুপ্ত করে দেবে সে বিষয়ে আগামী বছর সিদ্ধান্ত নেবে বলে ধারণা করা হচ্ছে। হিবাকুশা নামে পরিচিত এই বেঁচে যাওয়া ব্যক্তিরা সকলেই প্রবীণ। পারমাণবিক অস্ত্রবিহীন বিশ্ব গড়ার প্রচেষ্টার জন্য গ্রুপটি 2024 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। বুধবার ও বৃহস্পতিবার টোকিওতে সংগঠনটির একটি নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার অন্যতম আলোচ্য বিষয় ছিল গ্রুপটির ভবিষ্যৎ। সভায় উত্থাপিত একটি প্রস্তাব হল, যারা হিবাকুশা নন, যেমন বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্তান ও নাতি নাতনিদের সংগঠনটি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া। আরেকটি প্রস্তাব হল, যখন হিবাকুশারা আর উচ্চপদে দায়িত্ব পালন করতে পারবেন না তখন দলটি ভেঙে দেওয়া। বৈঠকে গ্রুপটির আঞ্চলিক সংগঠনগুলোর ভবিষ্যৎ নিয়েও একটি প্রস্তাব উত্থাপন করা হয়। এই প্রস্তাবের লক্ষ্য হল হিরোশিমা ও নাগাসাকি সংগঠনগুলোকে স্থায়ী নাগরিক গোষ্ঠী হিসেবে বজায় রাখা এবং অন্যদের আঞ্চলিক পরিস্থিতির ওপর নির্ভর করে কার্যক্রম চালিয়ে যাওয়া বা বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া। এই প্রস্তাবগুলো নিয়ে আগামী 12 মাস ধরে আলোচনা চলবে। আগামী বছর একটি নিয়মিত সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে বলে আশা করা হচ্ছে। উত্তর পূর্ব জাপানের চুল কাটার সেলুনগুলো গ্রাহকদের গ্রীষ্মের তীব্র গরম থেকে স্বস্তি দিতে ঠান্ডা শ্যাম্পুর ব্যবহার শুরু করেছে। ইয়ামাগাতা জেলার প্রায় 300টি চুল কাটার দোকান বৃহস্পতিবার থেকে এটি শুরু করেছে। নাপিতরা তাদের গ্রাহকদের চুল ধোয়ার সময় ফ্রিজ বা বরফ ঠান্ডা পানিতে ঠান্ডা করা ম্যান্থল শ্যাম্পু ব্যবহার করেন। অনুমা কোইচির মস্তিষ্ক প্রসূত গ্রীষ্মের এই বিশেষ আকর্ষণ 20 বছরেরও বেশি আগে ছড়িয়ে পড়ে। ইয়ামাগাতা শহরে তার দোকানে গ্রাহকরা অনুরোধ করলে তাদের মাথার ত্বকে গুঁড়ো বরফ ছিটিয়ে দেওয়া হয়। এই ব্যবস্থা 18 সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে বলে জানা গেছে। অনুমা বলেন, গ্রীষ্মকালীন এই বিশেষ অফার জাপান ও বিদেশ থেকে আসা মানুষকে আকর্ষণ করছে এবং তারা এটি উপভোগ করছেন। তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা থাকায় তিনি আশা করেন যে এই শ্যাম্পুটি মানুষকে শীতল রাখবে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। প্রিয় বন্ধু, কেমন আছেন? এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ রয়েছে আমার জাপান জীবন, এতে শুনবেন ইয়োশিমুরা কেনের সাক্ষাৎকার। ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়নরত এই গবেষক বর্তমানে সাপের বিষ নিয়ে গবেষণা করছেন। তিনি জাইকার স্বেচ্ছাসেবক হিসেবে বাংলাদেশে কাজ করেছেন। প্রিয় বন্ধু, এছাড়া আপনাদের পড়ে শোনাব কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।
0: প্রথমে আমার জাপান জীবন, শুনব ইয়োশিমুরা কেনের সাক্ষাৎকার।
2: আমার জাপান জীবন অনুষ্ঠানে আজ আমাদের সাথে রয়েছেন ইয়োশিমুরা কেন। ইয়োশিমুরা কেন বর্তমানে নাগাসাকি বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়নরত রয়েছেন। পাশাপাশি তিনি জাপান স্নেক রিসার্চ ইনস্টিটিউটে হ্যাপডোফিস টাইগ্রিনাস বা ইয়ামাকাগাশি সাপের বিষ নিয়ে গবেষণা করছেন। ইয়ামাকাগাশি সাপের বিষ নিয়ে বিস্তৃত গবেষণার অগ্রগতির অভাবে এই বিষের প্রতিষেধক সম্পর্কে অনেক কিছুই অজানা রয়ে গেছে। ইয়োশিমুরা সান তার গবেষণার মাধ্যমে জাপান ও বিদেশের ভুক্তভোগীদের জীবন বাঁচাতে অবদান রাখার আশায় প্রতিদিন কাজ করে চলেছেন। ইয়োশিমুরা কেন সান, এনএসকে ওয়ার্ল্ড জাপানের এই আলাপনে আপনাকে স্বাগত জানাই। আপনি জাইকার বিদেশি স্বেচ্ছাসেবক বা জেওসিভি হিসেবে বাংলাদেশে কাজ করেছেন। তো বাংলাদেশে আপনার কাজের অভিজ্ঞতা এবং পরিসর নিয়েই প্রথমে জানতে চাইব, কেমন কেটেছে বাংলাদেশের দিনগুলো?
3: আসসালামুআলাইকুম, আমার নাম ইয়োশিমুরা কেন, সিমুরা কেন না। আমি জাপানের নাম করা কমেডিয়ান নই, আমি সাপ সম্পর্কে গবেষণা করি। আমি কুমিরা চাঁদপুর ইপিআই এর কাজ করেছি শিশুকে টিকা দেওয়ার জন্য, যেমন কম বাচ্চা টিকা পাইনি কিনা দূরে দূরে চেক করেছি। যদি কোনো বাচ্চা টিকা পাইনি তাহলে কেন পাইনি সেটা জিজ্ঞাসা করেছি, এবং আমি বেড়ে মানুষের সাথে দেখা করেছি। উনাদের নিজের বাড়ি ছিল না, উনাদেরকে ওয়াটার জিপসি বলা হয়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে থাকত। উনাদের কাছে অনেক বাচ্চা ছিল, কিন্তু টিকা নেওয়া শিশু খুব কম ছিল। এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরতে থাকার জন্য ইসে হরে টিকে নিতে পায়েন না, উনারা অসুস্থ হলেও হাসপাতালে যেত না। আমি উনাদেরকে বুঝতে চাইছিলাম, তাই আমি অনেকবার তাদের কাছে গিয়েছি।
2: বুঝতে পেরেছি, আপনি বাংলাদেশে অত্যন্ত পরিচিত জাপানি কমেডিয়ান কাইসা চরিত্রের অভিনেতা সিমুরা কেন নন, আপনি হচ্ছেন ইয়োশিমুরা কেন। তো ইয়োশিমুরা কেন সান, সাপের সাথে আপনার কাজের সম্পর্কে সূত্রপাত কিভাবে হয়েছিল একটু বলবেন?
3: সেটি বলছি, আমি জানতে পারলাম বেদেরা সাপ ধরার কাজ করেন, এবং তাদের মধ্যে অনেক মানুষই সাপের খামার খেত, খেউ খেউ মারাও যেত। উনারা খুব বিষাক্ত কোবরা খাড়ি হাতে ধরেছে। বাংলাদেশের মানুষও যখন সাপ কামড়াও খেত হাসপাতালে যেত না, বেদে উনাদের কাছে যেত। বেদেদের মাঝে ওজা বলে চিকিৎসা করার মানুষই ছিল, উনারাও বুঝে হাসপাতালে যাওয়া বারো, কিন্তু হসপিটালও ছিল না, কিছু করারও ছিল না।
2: আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি এভাবেই সাপের কামড় নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। তো বাংলাদেশে সাপের কামড়ের ফলে সৃষ্ট ক্ষতি সম্পর্কে আপনার জানার অভিজ্ঞতা, আপনার চিন্তা ভাবনা এবং একই বিষয়ে ক্যারিয়ার গঠনের পথে এগিয়ে যাওয়া, তো এই বিষয়গুলো আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলেছিল?
3: আমি মনে করেছি এটা শুধু সাপ বা সাপের বিষের সমস্যা না, এটা পাবলিক হেলথের সমস্যা, এবং এই নিয়ে আমি কাজ করতে শুরু করি।
2: আচ্ছা, তো বাংলাদেশ থেকে জাপানে ফিরে আসার পর ইয়োশিমুরা কেনসান, সাপের বিষ নিয়ে গবেষণা করার জন্য আপনি কি ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন?
3: আমি প্রথমে নাগাসাকি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেডিসিন পাবলিক হেলথ নিয়ে পড়াশোনা করে 2020 মাস্টার ডিগ্রি পেয়েছি। তারপরে আমি শুধু পাবলিক হেলথ না, সাপ, সাপের বিষ এবং সাপের খামার নিয়ে গবেষণা করার জন্য গুম্মা জাপান স্নেক ইনস্টিটিউটে কাজ শুরু করেছি। এই সময়ে আমিও সাপের খামাও খেয়েছি, তখন অ্যান্টি ভেনম দিয়ে চিকিৎসা পেয়েছি, কিন্তু অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল, খুব খুব ব্যথা ছিল। সাপ কামার পাওয়ার মানুষের কষ্ট আমি বুঝি, আরো গবেষণা করতে চাই মন করে 2024 সালে আমি নাগাসাকি বিশ্ববিদ্যালয় পিএইচডি কোর্সে ভর্তি হয়েছি এবং বাংলাদেশেও থাকা রাবদ অফিস বা ইয়ামাকাগাশি নামের সাপের বিশ্বের উপাদান নিয়ে গবেষণা করতেছি এবং অ্যান্টি ভেনম তৈরি করতে চাই। স্নেক বাইট অন্য রোগের মতো বেশি গুরুত্ব পায় না, কিন্তু এটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ এর একটা, যা খুব গুরুত্বপূর্ণ এবং কাজ করা দরকার। তাই অন্য গুরুত্বপূর্ণ রোগের মতো এটার উপর কাজ করা দরকার।
2: বুঝতে পেরেছি। তো বর্তমানে সাপের বিষ নিয়ে আপনার গবেষণা এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমের পেছনে আপনার ব্যক্তিগত কি চিন্তাভাবনা এবং অনুভূতি কাজ করছে একটু বলবেন?
3: মানুষের সাপকে দেখুরে বই লাগে, আমিও সাপ পছন্দ করি না, কিন্তু সাপ আমাদের একোসিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ, আমাদের একসাথে থাকতে হবে এবং এই বিষ থেকে যেমন ব্লাড প্রেশার কন্ট্রোল করার ওষুধ বা রক্ত জমার চিকিৎসা

0: テパレ、マネ、グルットプルのホテパレ、シャープナーカムライタールジョンのキーコルボ、プロトメオボショイ、シャープベクレカチェジャベンナ、ハートディベンナ、ジェジャイガイシャープパクテパレ、セカネサンダルナポレジュトポルベン、ショートパンツナポレ、ロングパンツポルベン、グモナールショモエオシャーペカモールケテパレン、マネオイショモエモシャリベボハルコルレバロ、エタモスキートナシャープをデクテバタデイ、ジョディカモールカンタホレオボショイホスパタレジャーベン、タラタリガリナータクレオモーターサイケルバオンノコのジェネジャーベン、ジョディトンバブホイシャーペールショービトゥレラクベン、コンシャープタカマールディエチェシェタジェナクープグルットプルノ、コブラカモールエボンバイパルカモールエクホイナ、エタオンノローゲルモトイアラダ。
1: বুঝতে পেরেছি ইয়োশিমুরা কেনসান, আপনি অত্যন্ত চমৎকারভাবে বললেন সাপের বিভিন্ন বিষয় নিয়ে। সব শেষে আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশে আপনার যারা প্রিয়জনরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করলে আপনি কি বলবেন?
0: আমি ছাদপুরে 2 বছর সাভারে 8 মাস থাকেছি। ছাদপুরে আমি বন্ধু বান্ধবীর সাথে ফুটবল খেলেছি, লুঙ্গি ডান্স করেছি এবং ইলিশ মাছ অনেকবার খেয়েছি। এখনো ইলিশ মাছের চেয়ে মজার মাছটা আমি জানি না, হাতে দিয়ে খেতে আরো বেশি মজা লাগতো। সাভার IACIB স্টাফের জন্য আমার মাস্টার গবেষণা খুব ভালো হয়েছিল। আমি বলি যে আমার হানিমুনে বাংলাদেশ ফিরে আসব, কিন্তু এখনো কোনো প্ল্যান নেই। ইনশাআল্লাহ আবার সবার সাথে দেখতে হবার জন্য আমি অনেক অপেক্ষা করছি।
1: ইয়োশিমুরা কেনসান, আপনার যে স্বপ্ন যে আপনি দেখছেন সেই স্বপ্ন সত্যি হোক সেই প্রত্যাশা করি। আর এতক্ষণ আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। পেশাগত জীবনে আপনার আগামী দিনগুলোতে আপনার জন্য আরও সাফল্য কামনা করছি। আর এনএইচকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসে আমাদের সাথে কথা বলার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ।

0: প্রিয় বন্ধু, আমার জাপান জীবনে এতক্ষণ আপনারা শুনছিলেন ইয়োশিমুরা কেনের সাক্ষাৎকার। খুব ভালো লাগলো ইয়োশিমুরা কেনের কথাগুলো শুনতে। সাপ কামড়ালে কি করতে হবে তা তিনি খুব গুছিয়ে বললেন, তাই না আহসান ভাই?
1: একদম ঠিক বলেছেন দিদি,
0: নিজেও সাপের কামড় খেয়েছেন।
1: এটা আমাকে বেশ বেশ অবাক করেছে।
0: হ্যাঁ, সত্যি খুবই আন্তরিক একজন গবেষক। আর খুব মজা লাগছিল শুনতে যে ইলিশ মাছের বিরাট ভক্ত উনি। যাই হোক বন্ধুরা, জানাবেন এই সাক্ষাৎকার আপনাদের কেমন লাগলো। এবারে কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট পড়ে শোনাবো। হাতে আছে চৌঠা জানুয়ারির আসর নিয়ে মতামত। এটি ছিল 2026 সালের প্রথম রবিবাসরীয় আসর এবং এটি সাজানো হয়েছিল আমাদের বাংলা সার্ভিসের সদস্যদের নববর্ষের শুভেচ্ছা বার্তা দিয়ে। কণ্ঠ ও বক্তব্যের বৈচিত্র্যে রঙিন হয়ে উঠেছিল আসরটি, যা উপভোগ করার কথা ফেসবুকে জানিয়েছেন বিহারের দীপক কুমার দাস। মুনির আহমদ লিখেছেন, বাংলা বিভাগের সকলের শুভেচ্ছা বার্তা দিয়ে সাজানো বছরের প্রথম কথামালা অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। একই কথার প্রতিধ্বনি করেছেন পূর্ব বর্ধমানের হাটশিমলা সমুদ্রগড়ের প্রদীপ বসাক। আর শঙ্কর হালদার লিখেছেন, সকলের আন্তরিক শুভেচ্ছা বার্তাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল, ধন্যবাদ।
1: শুভেচ্ছা বার্তার আন্তরিকতায় মন ছুঁয়ে যাওয়ার কথা জানিয়েছেন আকবর হায়দার কিরণও। হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছেন, দর্শক শ্রোতাদের সাথে টেলিফোনে কথোপকথনে তাদের সাথে আমাদের নৈকট্য বৃদ্ধি পায়। আমাদের তরফ থেকে সময় সুযোগ মতো এই যোগাযোগ করাও হয়। যেমন ধরুন, বাংলা বিভাগের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা দুজন পুরনো বন্ধুর সাথে কথা বলেছিলাম, সেই সাক্ষাৎকার আপনি শুনেছেন আশা করি।
0: চৌঠা জানুয়ারির আসর ভালো লাগার কথা জানিয়েছেন বীরভূমের নলহাটি পাইকপাড়ার শীষ মোহাম্মদ শিশানো। বন্ধু আরও লিখেছেন, আমি রেডিও ভালোবাসি, অবসর গ্রহণের পর রেডিও নিয়ে

0: সেতু বন্ধন হিসেবে কাজ করেছে।
1: একদম ঠিক বলেছেন,
0: বইটি আমাদের হারিয়ে যাওয়া বন্ধুকে আবার ফিরিয়ে এনেছে আমাদের কাছে, তাই না?
1: ঠিক বলেছেন আহসান ভাই। যাই হোক, ওদিকে চৌঠা জানুয়ারির এই আসর প্রসঙ্গে পূর্ব বর্ধমানের হটুদেওয়ান থেকে অজয় কুমার সরকার চিঠিতে লিখেছেন যে বাংলা বিভাগের সদস্যদের শুভেচ্ছা বার্তার এই অনুষ্ঠানটি তিনিও খুব উপভোগ করেছেন। মতামতের জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আশা করি আজকের আসর নিয়েও লিখবেন। এবারে অন্য একটি প্রসঙ্গ, আমাদের ওয়েবসাইটে আছে শান্তির দীপশিখা হাতে তুলে দেওয়া এই শিরোনামের একটি ভিওডি বা ভিডিও অন ডিম্যান্ডের সিরিজ। এগুলোর মধ্যে একটি ভিওডির শিরোনাম অঙ্কুরিত আশা। এতে হিরোশিমায় পারমাণবিক হামলা থেকে বেঁচে যাওয়া একটি চেরি গাছের কথা বলা হয়েছে। একটি স্কুলের প্রাঙ্গণে লাগানো এই চেরি গাছের সাথে বন্ধন গড়ে ওঠে এক প্রাক্তন ছাত্রীর, যা বোমা হামলার পর তার মনে আবার ফিরিয়ে এনেছিল আশা এবং স্থায়ী আনন্দের সঞ্চার করেছিল। অসম্ভব মর্মস্পর্শী এই ভিওডি, দেখার পর আবেগে চোখে জল আসে।
0: ঠিক বলেছেন অজন্তাদি, ভিডিওটি খুব ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন সাইফুল ইসলাম থান্দার। আশা ও আনন্দের প্রতীক মন্তব্য মোহাম্মদ আবদুল্লাহর। আশা পূরণ হোক মন্তব্য দেবাশিস গোপের। পূর্ব বর্ধমানের প্রদীপ বসাক চিঠিতে লিখেছেন, পারমাণবিক হামলার ধ্বংসস্তূপের মধ্যেও যে চেরি গাছে কুড়ি ধরেছিল সেটি শুধু প্রকৃতির শক্তিই নয়, মানুষের ভালোবাসা ও আশার ধারাবাহিকতাকেও প্রকাশ করে। এটি শুধু একটি গাছ নয়, এটি ভরসা, স্মৃতি ও পুনর্জন্মের প্রতীকও। এইভাবেই চেরি গাছ মানুষের মনে স্থায়ী আনন্দের উৎস হয়ে থাকে।
1: বাহ, খুব সুন্দর কথা লিখেছেন বন্ধু। এই ভিওডি সিরিজটি এখনও আছে আমাদের ওয়েবসাইটে, যাদের দেখা বাকি অবশ্যই দেখে নিন তাড়াতাড়ি। এবারে দুটো ভিডিও ক্লিপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এবং অনুরোধ করছি আমাদের ওয়েবসাইটে গিয়ে অবশ্যই দেখুন ক্লিপ দুটো। 22 মে পোস্ট করা একটি ক্লিপের শিরোনাম, জাপানি পরিচালকের সৃজনশীল চলচ্চিত্র রোহিঙ্গাদের কণ্ঠস্বর তুলে ধরেছে। ফুজিমোতো আকিওর অসাধারণ চলচ্চিত্র লস্ট ল্যান্ড দুটি রোহিঙ্গা শিশুর গল্প তুলে ধরেছে।
0: এই শিশুরা বাংলাদেশের একটি শরণার্থী শিবির ছেড়ে পরিবারের সঙ্গে পুনর্মিলনের জন্য মালয়েশিয়ার উদ্দেশ্যে এক ভয়াবহ সমুদ্রযাত্রা শুরু করে।
1: এরপর 28 মে আরেকটি ক্লিপ পোস্ট করা হয়, যার শিরোনাম বিদেশি শিক্ষার্থী বৃদ্ধি ভাষা শিক্ষার চাহিদা বাড়িয়েছে। জাপানে বিদেশি বসবাসকারীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিশুদের নতুন দেশের ভাষা শেখায় সহায়তার প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে। গত বছর 84,000-এরও বেশি শিশুর ভাষা সংক্রান্ত সহায়তার প্রয়োজন হয়েছিল, যা গত এক দশকে প্রায় দ্বিগুণ হয়েছে। যেসব শিক্ষার্থীর সাহায্যের প্রয়োজন তারা চীন, মঙ্গোলিয়া এবং ফিলিপাইন সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছে। আমাদের ওয়েবসাইটে কিউ অ্যান্ড এ বা প্রশ্নোত্তরের পাতায় বন্ধুদের কেউ কেউ হয়তো চোখ বোলান মাঝে মাঝে। এই প্রশ্নোত্তরের পাতায় প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানলে মানুষের জীবন বাঁচানোর জন্য কি করা উচিত তা নিয়ে প্রায়ই নানান তথ্য প্রকাশ করা হয়। বড় ভূমিকম্প আঘাত হানলে কি করা উচিত তা নিয়ে নানান আঙ্গিকে আলোকপাত করে কয়েকটি লেখা জানুয়ারি মাসে পোস্ট করা হয়েছিল। এই তথ্যগুলোর জন্য ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ। বিহারের দীপক কুমার দাস এই তথ্যগুলোকে খুব গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।
0: এই প্রশ্নোত্তরের পাতা থেকে জাপানের প্রাথমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান সম্পর্কে জেনেছিলেন নদিয়ার সুভাষ চক্রবর্তী। খুব ভালো লাগার কথা জানিয়েছেন তিনি। সিরাজুল ইসলাম লিখেছেন, জাপানে শিক্ষা বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয়ে নবীন বরণের আনুষ্ঠানিকতা সম্পর্কে জেনে মুগ্ধ হয়েছি।
1: ভালো লাগার কথা জানিয়েছেন নওগাঁর আলী আহমেদ আরিফও। শঙ্কর হালদার লিখেছেন, জেনে আনন্দ পেলাম, মনে হচ্ছে 63 বছর বয়সে আবার নতুন করে স্কুলে ভর্তি হয়ে যাই,
0: তাই নাকি?
1: হ্যাঁ বন্ধু লিখেছেন, আমি মনে করি ছাত্র জীবন হচ্ছে সবচেয়ে সুখের জীবন।
0: একদম
1: ঠিক কথা লিখেছেন। যাই হোক বন্ধু, আরো লিখেছেন, আমি সব জাপানি ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
0: খুবই সুন্দর কমেন্ট, তাই না দিদি?
1: হ্যাঁ খুব সুন্দর। চিঠি ও ফেসবুক কমেন্টের জন্য বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। তো দেখতে দেখতে আসর থেকে বিদায় নেওয়ার সময় হলো। আজকের এই অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে বন্ধুরা তা জানার অপেক্ষায় রইলাম। আশা করছি আগামী সপ্তাহেও আপনারা আমাদের অনুষ্ঠান শুনবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।